নুশিচান ইয়াকটং থিমবেড়ে নিংসং চকনু কেয়ুংবা লিক পিসং বা খেমলাবা খেমলামাও আসি ওয়ারু মিডিয়াম ওয়েব নানসিং নেছি নিবং আংসুমসি টেপকা তুকসি নুশ্রি মিটার হ্যানসিং ঠিক নানসিং লিসি আং লিসি কিলোহর্টজ শর্ট ওয়েব রেট টুকিপ মিটার ব্যান্ড হ্যানসিং লিসি নানসিং ইয়েছি সুম্বং আংসি কিলোহর্টজ নু এফ এম কঞ্চনজঙ্গা রে নানসিং ঠিক আংসুমসি কিলোহর্টসলাম খেমা সুক্তি কনকাদক ইংসেবং হিমলাম পারিগে পাচিগে আই নাজিরি তংবে হেনচিং নেছি আং নিবং আং তুকসি লাবা ngasi নো থিবং আং লিসি এনলো আলো ইংসিবং বা মুকলাব ইসি গিউনচিকপা ngasi মুক্তে আলো এনদকপা হেকে নুসিচান ইয়াকটং থিমবে খেপসুম থিমবে ও কাকনতগি তেঙ্গপিব ইংগং খেন এগাং ঠিকনেছি ইয়াকটং লেসামে গেনসামলো নো টংদং সাবচেন তোন্দুমবে আর কেরেক নতগি তেঙ্গপিব ইংগং খেপসুম মিমা সিবিএসই রেন ইয়াকফা থিবং আং নেছি বা খাদেম সক ইন পোখেবা খেমা ও তে আংবা মিমা কাদক বা জীবন থিং মার্ক ডিপার্টমেন্ট এরিয়া হেপমো মাটো কবি জীবন থিং না ইত্রে সুনাহন পোখে আং ওয়ে কেদাবা লা তুকসি রে ইয়ামা ইয়নি নিবং আং ঠিক রে আয়ুষ লক ইউকফু ইলে থিবং আং নেছি কাপ খামগুলক বা যোগা ইন মেমেন্দুবা খেমা ও তেয়ংবা কনথিমবে রেন ইয়েক পাতারাপ ইন যোগা ফর ওয়েলনেস উইস্টম নু ইকসা সনারুং ওয়া মিমা এমপি লোকসভা ডক্টর ইন্দ্রহাং সুব্বা ইন দারাপ থাং চমসিং নিসাম হিম ও পে আংওয়ে খুনে খে নিসাম হিম বা শিকসাম্বা শিকসাম্মা নু হিঞ্জা পিছু হাত নু তাজিং চৌগে আং খেপমো বা পাংবে বা পঞ্চায়েত হা নু মেডিকেল প্ল্যান বোর্ড হা ইয়াক মা কের বা তাজিং চৌগু আংওয়ে ইয়নি নিবং আং ঠিক নু থিবং আং সুমসি ইয়েন খারাক কাঁদা খেপমো পোখে বা সুখিম রিভাইল নু হেলিং টংনাম ইন মিমা কুনুপ সিং পোখ্যাং ওয়ে কেন থিমবে হেপমু মুরুম তরে বা সুখিম বা সুমিহাং প্রেম সিং তামাং রে ইউকসিং পোখ্যাং ওয়ে খেনু সুসুরি ওয়ে ওয়ে লকপা লুমিহাং আং মে ওয়ে কন থিমবে হেপমু সুখিম বা রক মিন আং পাখা বা আং মেদে আং মে ওয়ে উত্তর প্রদেশ হেপমো ইয়রিক ওয়াহি থাসু নু লাইটেনিং পোখে বালে চৌগুলে লিকিপ খারাক মানাহা মেসেবা খেমা ও তেয়ংওয়া ইয়ামো আখেন মানাহা মেগান্দে আং মেওয়া কন কেদাবা থিবং আং তুকসি মে ও কাঁদক বা মনন কেন্দ্র হেপমো নাগিব আং ঠিক খামগু রে সসোৎ সরং মেজোগুরা মেয়াকপা খেন থিমবে হেপমো মুরুম তারে বা তেমে বা ভাইস প্রেসিডেন্ট সিবি রাধাকৃষ্ণ ইলে ইউকসিং পংবা খেমা ও তেয়ংওয়া Department of North Eastern Region and Communication by Union Minister Jyoti Aditya Sindhi in Ainangdo Achindan Kharakle Lagi official visit o de angwa Tadik Palzer Stadium Hepmu Langfonga Chat Ile Thunderbolt North United Forces Sinuchu FC Lumo Pongla Papa Khema U Tengwa Kan চাত ইন পেমুক লিসি আং সুম্বং আং পেমুক ইলে হেক সিং বা ওয়া সুখিম বা আইন নু তাদি খারাক কাঁদক হেপমো পোংলা পাপা সিকিম ভরসা কলাকার ভরসা সম্মেলন হেপমো মুরুম তারে বা রিনন বলিউড বা অ্যাক্টর সোনু সুত ইন তার পাপা খেমা ও তেয়ংবা আইনল্যান্ডিক বাগটোকরা এয়ারপোর্ট হেপমো ডক্টর সন্দীপ এ নু কৃষ্ণ কিলা নু সুখিম ইউকফু বা ওয়ে ওয়ে অফিসার হারে এয়ারপোর্ট হেপমো লামধান মেদাকতু বা নিমা ও তেয়ংবা সুখিম ইউকফু ইলে লাধা ইন অট ইভন পরিকলে তক সিং থুমো এ লাঙ্ঘিক মাভাং পাতু আংবা কালে ইয়েক বা তারাপ ইন লাধা ইন সুলিক লোক পাংমা নিগে ইন সেপ মা কেরাবা ওয়া ইয়ামো খেনু সুসরিক সুখিম ইউকফো ইলে স্পিকার নু ডিপটি স্পিকার বা তগি বা কেলোক বা পাইলট লাথা ইনাং লতু বা ভাং পাতু আং ওয়া আলো খারাক আগিব সুমলা আবছে ইংগং চুরে আল নিসা হাংমা নু ফুল মায়া ইয়াকথুংলে কুইকলা ও সামলোথি খেপসুম সারুম

আলুঘরক আগিপচুমলা আবছে সামিগিং সামলুচুরে আলা ইয়ামো আং মাইতা বাদুর নো আনিতা ইয়াকথুম লেকু ইকলা ও সামলুথি খেপসুম সারুম।

আলুঘরক আগিপসুমলা আবুচি সামিগিন সামলু চুরি আলা আইমবা সাপচিং খিপসুম সুখিম সিকাং পাংবি টুরিজম ইন লথি কেরেক নুলে ইক পা লক ফাং পাপ মিলি নিবান বিবং নিন গান পাংবি টুরিজম ইলে তাকন ছাবা হা কুসং এক্সপিরিয়েন্স ইয়ংনিম রে নিয়ারা সামিউ সাকিম থাকিউদিম নু পাংবি সাবা হা রেন হিংমন হা রেন কুসিং মিনি তুবা পুং ইয়ামু পাংবি টুরিজম হেপমু জরিক টংবা তাকন ছাবা হা রেন নিমা মিবি রুসিবা পুং থ্যাংবেলি পাংবি সিকং কেরেক নুলে সনা রুম পুং সিসি বাবানম পাংবি সিকং ইয়রিক পরিকা সুয়াং বারেন আবাঙে আবাঙে সামিউ সাকিম থাকিউদিম পাং চা নু ইকো ফ্রেন্ডলি চা মা থা নু ইংমা পুং খা হিকিরিকে সুখিম সিকং নংজং লুং কুকমা সহি কিয়া পাতাংবং ইংঘং কোম্বো নু মেনসাম ইয়াপমিহা আং নু বা মেমা বাপুং খেলে চুকুলে সুখিম বা পাংবে টুরিজম ইন কেরেক নুলে নু বা ভাং টেম্ভাং বা মিলি নিবান মেবং নিন খাহিগিরিকে সুখিম পাংবে ইন নু সাকথিম সিকং কিয়াক পাক কেরেক নুলে গুন্ডেদাং বা ভাং পাক মিলি নিবান মেবং নিন থিয়াংবেলে সুখিম মো ইয়রিক পরিক বা মুদেম বা ইয়াকথুং বা ইমে পা সিংসে পেনি ওয়াগেরা সয়ং বাহা মিয়ং বা পুং খেননু সুসরি খুঁছি রেন কেরেক নুলে ইয়ং বা কুন্ধে সামিয় নু সাকথিম থাকিউদিম হা কেরেক মু সুয়াং লেন হা রেন মেসেপ টু মেগত টু মিয়ুরুবা পুং খা হিকিরিকে কন কন পাংবে হেপমু হেন গা দি কেরেক সুয়াং হা রেন পাংলাং পাংখেদা পাংচা চাংওয়া নুয়াটি পাংসামলু পাংচো নু উই উই টংনাম হা ওমে মিতুর মেহু সিংলা সকনিম মেচুকুর পাংবে ই হেন গাতি মেহি বা মেবং আখিন টুরিজম ইলে ইকো টুরিজম ইন প্রমোট চুগু বাপুং সুখিম বা আখিন পাংবে ইন শেখা বা নিয়ারা নু বা আং পুং ইয়ামো ওয়ানাম ইনাং কেরেক নুলে সিসে বা পুং তাকন ছা বা হারে ইয়রিক পরিক বা চা থা সসু সরং মেজুগু বা পুং কুসিং ইয়াংনিম লাংহিকমা ট্রেকিং থকসা বুসা ওমেকমা ইয়াংহং চুকমা অর্গেনিক চা হা টেস্ট চুকমা তগি নু এ সুখিম ইন তেমেম বা ঠিকসিগিক বা অর্গেনিক খামগু ভাং পোখে আং ওয়ে কন অর্গেনিক খামগু ইলে চুগুলে আখেন তাকন ছাবা হারে কপমো বা ফ্রেস জেসে পকওয়া নুদে পকওয়া নু আখেন পাং চাহাং চামা মেগুসু বা বুং খা হিকিরিকে টুরিজম পাংবেহা ওমেক মাগর ইয়কসম দারা কিতাম ইয়াকটেন পাস আঙ্গা ওয়াগে রাহা কনহা মেওয়া পাংবে বা টুরিজম হেপমো ওমেক মাগর দারা পাংবে ইন কেরেক নুলে মিংসো পোখে বা টুরিজম ফাং কেরেক লিখুসিং মেনি তু খা হিকিরিকে সুখিম বা ওয়ে ওয়ে থুম ও আং টুরিজম হা মেওয়া পাংবে সাবা হা রে লাগি কন পাংবে টুরিজম ইন লাথি কেরেক নুলে ইয়ম বা ইন্দু ভাং পাপমে সুক্তে থ্যাং ভেলে কন টুরিজম নাম খুঁছি ইয়াংজি ইন থোবো পুংল পেক আখিন লোকল চিকুকওয়া ইন লেংসং পুংল পেক আবাঙে সাকথিম হা এক্সপ্লোর পুংল পেক ইয়ামু পাংবে বা আখিন হিঞ্জা পিছু হাতনু কুসং ইয়া বক চোকমা সুয়ে মেঘুসু পাংবে ইলে ইয়ামু ইয়ামু আং সাকথিম ইন সেপমা চুগু ইয়ম বা তাকফা লসু আং বাক পুং খা হিকিরিকে পাং

0: আলো খারক আকেপসুমলা আবচে নুসি চান একথং থেমবে চুড়ে ইংসে বংবা মুকলেব ইসি ইউনচিকপা গাছি মুক্তে আং সুমবং পেমুক পেমা ইতে আলা আনেকে কপমো নোটাদি খারাকলে লাগে সেমো ই নাকতিগে আলা সাফা আং পাঙ্গেন মিকটোক মুদেন থেমবে হেকসিং সেমো ই সেবারো।
1: কুজাম্প দি লুঠিগা গাতো ইন ফিচাম কিছুচে গা দুদি কর্মসুম চু লেপচা তারিং জা পূর্প নামল মি ফতা লই দাওয়া সুমপে নের দি ছিলিংব নিত খেচিঠু লই দাওয়া মাপে ছে চিপজি ইন লেরিম দি মিডিয়াম ওয়েভ কি মিটার নিগা চুকসুম চুজর খেসুম দি কিলো হত চিক্ত জিবগিয়া জি এফ এম কা ছে জেঙা মেগা হচ গ্যাদাসুম দি লে নিউজ অন এয়ার অ্যাপলে পাঙ্গিন মিন্তু ডেঞ্জো কি লেরিম খ্যাবডা সেম্বনাদো ইন থারিং কি লেরিম গ চুকশে ইন মেনলাম নাসি নামদা।